মুরাইয়া মারে গিল গো মুরাইয়া উড়ে তারা পড়ছি উইটা বলে পকেট সিরা কুড়ে মুরাইয়া মারে গিল গো মুরাইয়া উড়ে তারা পড়ছি উইটা বলে পকেট সিরা কুড়ে।